আকাশবাণী সম্বলপুর, বর্তমান সময় সকালে 6:54। শুনন্তু সংস্কৃতরে সম্বাদ রিলে করে প্রচার করুছু আকাশবাণী দিল্লী কেন্দ্ররু।

শ্রোতা বন্ধু নমস্কার, স্বাগত করুছু আজির লাইভ ফোন ইন কার্যক্রমকু। আজির উপস্থাপনারে মু তেজশ্রী মিশ্র। শ্রোতা বন্ধু, আপন মানে এই কার্যক্রমরে আপনক মন পছন্দর ওড়িয়া কথাচিত্র গীত শুনিবা পাই আম কেন্দ্রকু প্রত্যেক বুধবার 9টা-10টা মধ্যে ফোন করন্তু। আম কেন্দ্রর ফোন নম্বর দুইটি হেলা 0663-2411-240 এবং 0663-2411-231।

0: হ্যালো,
1: হ্যালো,
0: আকাশবাণী
1: আরে
0: সম্বলপুর।
1: নমস্কার,
0: নমস্কার ভাই, নমস্কার।
1: বহুত দিন পরে আসলে নানি, তো আমাকে বহুত খুশি লাগুছে।
0: যা হউ
1: এত দিন পরে আসলে বলে বহুত খুশি লাগুছে। তো তাই
0: যা হউ
1: মোর
0: যা হউ
1: তামনে লাস্ট কেবে তামনে হ্যালো অনুরোধ করিদেলে আপন সোর করিছেন নানি।
0: ইব মোর ভাই মানে অছন, সোর করিথিবে, মনে পকৌছন, এতকি খুশি লাগলা ন যে ভাই, মুই তো জানিছে এটা মোর পাইক ভাই। আপনার পুরা পরিচয়টা আমার বাকি শ্রোতা মানুষ দিয়ে দেমা।
1: হ্যাঁ ঠিক নানি, ঠিক নানি, মতে ভিল তামানে আপন মনে রখিছন, চিনি পারিছন, সেদিন লাগি মোর তরফ রু আর শ্রোতা মানকর ভাই মানকর তরফ রু ধন্যবাদ হে নানি। আর
0: নিহাতি
1: তথাপি
0: নিহাতি
1: এখানে যে মোর নাটা যশবন্ত পাই, গাঁ বুড়াপাল্লি ভাইয়া, বিজেপুর জেলা বরগড় নো কহুতিলি।
0: যে
1: আর
0: পহেলা
1: যেন কোশ্চেনটে আপনকু পচরে থিলে নানি,
0: আজ্ঞা আজ্ঞা,
1: 2023 মসিয়া সেপ্টেম্বর 7 তারিখ লাস্ট রে তামানে আপন তামানে হ্যালো অনুরোধ করেছিলে, ওর সেদিনও হি
0: যা হউ এতে সূচনা মানে আপন আমার আকাশবাণীকে কেতে ভল পাউছন দেখুন। যা হউ
1: রেডিওর ধর্ম হচ্ছে আপন মানে আমাকে শিখাইছন তামানে সূচনা মনোরঞ্জন, আর
0: বহু জন হিতায় বহু জন
1: তামানে গোটে অধিকারী আর রেডিও, সেটির লাগি আমি যেহেতু সূচনাটা দেই পারুছু, রখি পারুছু, সেটা আকাশবাণী রেডিও হি আমাকে তামানে
0: যা হো, বহুত বহুত হলা, আপন মানে মনে রখিছন, আপন মানকু অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করুচু। ভাই খরারে ভল অছন তো?
1: হ্যাঁ ভাল আছে নানি।
0: বড়িয়া বড়িয়া, কাম বুনা বুনি?
1: হ্যাঁ বুনা বুনি চালিছে নানি।
0: আর ঘরে ছুয়া পিলা ম্যাডাম সমস্তে ভল অছন?
1: সমস্তে ভাল আছে নানি।
0: আশা আমার সবুদিন এন্তা ভল থাউন। আর যেতকি আমি সববেলে আকাশবাণী তো আপন শুনুছন সব কার্যক্রম, আমি সব সতর্কতা বি প্রচার করুছু, আজকালি বহুত সোশ্যাল মিডিয়ারে বি লোকমানে জানুছন, বলে আপন পানি প্রচুর পিউথিবে, তুরাণী ফুরাণী? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বুনাবুনি কেন করুছন? শাড়ি নূয়া নূয়া প্যাটার্ন ডিজাইন কেন কেন?
1: বলে নূয়া ডিজাইন বলে ইয়াচিন আমার ডবল ধরির গোটে তাহলে উঠি বুনুছে নানি।
0: আচ্ছা আচ্ছা, মানে আপন মানে আমার সম্বলপুরী কলা কে বি আগকে নৌছন, আকাশবাণী কে বি এতকি ভল পাউছন, বহুত বহুত ধন্যবাদ আপনকু ভাই। আজি আপন ফোন করিছন, কেন পছন্দর গীতটা কহুন তো?
1: সোনা পঞ্জিরি র সোনা র চড়াই উড়ি উড়ি আসে।
0: ওয়া বড়িয়া গীতটে বাছিছন আজি।
1: নানি নানি,
0: সোনা পঞ্জুরি এ আপন মানকু হৃদয় পঞ্জুরি রে আমি মানে অছু প্রমাণ কলে ন? হ্যাঁ
1: নিশ্চিত ভাবে, নিশ্চিত ভাবে, যেতি বিলা আমার উপস্থাপক উপস্থাপিকা ভাই নানি মানে অছন, সমস্ত আমার তামনে হৃদয় ভিতরে অছন, আর
0: বলে
1: কে কেন দিন তামনে আকাশবাণী সমলপুর বল দ্বারা আমি তাকর ভয় রু হি তামনে জানি পাউছি।
0: হেটা হেটা হেটা আপন মানক
1: বিল তামনে তামনে এটা তেয়াশ্রী নানি কি সঙ্গীতা নানি কি পুষ্পা নানি কি অভিষেক মিশ্র কি বিরূপাক্ষ প্রধান,
0: যা হউ
1: সমস্তক তামনে ভয় রু আমি জানি পকালু ন।
0: আপন মানে আপনকর না শুনলে যেতকি খুশি হেসন ভাই, আপন মানে আমকু আমার ভাষা শব্দ নু শুনিকরি পহচান কর দেসন, হেটা আমকু বড়া খুশি লাগসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা বি হোক ভাল পাইবা এটা সবুদিন রহু, আকাশবাণীর জয়গান আপন এটা করুথাউন। যে ভাই কাহাকে গীতটা আমি সমর্পিত করমা?
1: ও কেতনি কেতনি অজন মুই ভাই মানকর না টিকে কহি দউ, যে আপন মানে ভিল তামনে কেতে লোক তামনে নুয়া শ্রোতা আছে না, তে মুই না কহলা অন্তারু আপন জানি পারবে নানি।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিহাতি
1: নুয়া জুনা তো আপন যা তামনে বাড়ি পারবে নি নানি।
0: হ্যাঁ নিহাতি নিহাতি,
1: মুরলি মেহের, উপেন্দ্র সোনা, দেবরাজ মেহের, সেবারাম মেহের, রবীন্দ্রনাথ মেহের, পঞ্চবিহার দা, সুবল সাহু, চৈতন্য পটেল, প্রমসানি সাহু, লক্ষ্মীনারায়ণ বাগ, চিত্রসেন সবর, মনোজ পটেল, নাগু পাত্র, হরেশ পড়ুয়া, নারায়ণ মেহের, লিঙ্গরাজ মেহের, সত্যভামা মেহের, শঙ্কর মেহের, রায়কান্ত ভোই, জয়গোপাল বেহরা, কিশোর কটার, লোকনাথ সাহু, লোকনাথ প্রধান, আনন্দ মেহের, ওমামুড়া।
0: মানবাকে পড়বা ভাই, আপন মানকর মনে রাখবারটা আর সমস্তঙ্কর প্রতি এতকি ভল পাইবাটা বহুত খুশি লাগছি। যাহা বি হোক
1: আকাশবাণী হে শিখাউছে নানি।
0: আজ্ঞা আজ্ঞা আজ্ঞা, যেতকি জনকর না কহিলে সমস্তঙ্কু আপনকর এই বড়িয়া গীতটা আমি সমর্পিত করে দেউছু ভাই, ফের আগকে কথা হামা, আকাশবাণীকে ফোন করুথিবে এন্তা?
1: ঠিক আছে নানি, এটা মনোজ ভাই তো মোর সঙ্গে কল করে পকালে ন, মুই মনোজ দা সাথে এই কথা।
0: আজ্ঞা আজ্ঞা, মিশিকরি শুনুন তাহলে গীতটা।
1: নমস্কার নানি।
0: নমস্কার নমস্কার।

0: হ্যালো, আকাশবাণী সম্বলপুর, হ্যালো অনুরোধ কার্যক্রম।
1: হ্যালো মিশ্র নানি, জোহার।
0: আরে বাপরে, বহুত বহুত বঢ়িয়া, ভাল লাগলা ভাই। আচ্ছা, আপনার
1: হ্যাঁ
0: পরিচয়
1: নানি,
0: পরিচয়টা দেমা আজ্ঞা।
1: হ্যাঁ মুই সুবল কুমার সাহু কহুতি, গ্রাম পোস্ট পন্দি ভাইয়া, বিএপুর জেলা বরগড়। নানি কেনতা আছেন? নানি
0: বঢ়িয়া বঢ়িয়া, আশা করুছি আপন বি বঢ়িয়া থিবে নিশ্চিত ভাবে।
1: হ্যাঁ মুই বি পুরা একদম ফার্স্ট ক্লাস, একদম বহুত বঢ়িয়া আছে
0: বহুত
1: নানি।
0: বঢ়িয়া, ফার্স্ট ক্লাস, মস্ত। আউ আপন পহন্ডি বিজেপুর আড়ু কহিলে আমার তো অনেক শ্রোতা হেন অছন, বাকি আপনকর কথা শুনিকির মতে যে আন্তরিকতা তা অনুভব হচ্ছে, এটা বর্ণনা নাই করি পারে মুই। হ্যাঁ,
1: ধন্যবাদ
0: যে সথে
1: ধন্যবাদ
0: যেটা কহেছেন, আমার হৃদয়টা পুরা আপন মানকর ভাষা শব্দ শুনলে বহুত খুশি লাগছে। যা বি হো,
1: নানি,
0: আমার
1: আপন মানে আমাকে খুশি করলে আমি বি খুশি নিশ্চয়। মু নানি আপন মানে নিশ্চয় খুশি।
0: আজ্ঞা আজ্ঞা আজ্ঞা, পরিচয়টা দেলে যে মুই টিকে জানবাকে চাহিমি ভাই কানা করছন।
1: হ্যাঁ নানি, মুই মোর পরিচয় তো দেলি নানি।
0: হ্যাঁ বলে,
1: হ্যালো,
0: হ্যাঁ হ্যাঁ শুনুছে ভাই, শুনুছে, কানা
1: হ্যাঁ
0: করুছেন
1: মুই
0: টিকে।
1: পেশাতে চাষ কাম করছি, আর পেশা চাষ কাম করবার ছড়া মুই নানি রেডিও শুনছি, রেডিও শুনবার মোর নিশায়।
0: বঢ়িয়া, দুই জিনিস যেন কথা কহিলে মোর মনকে ছুইলা ভাই। আপন নাই চাষ কলে আমি খাইমু কানা? হ্যাঁ, তো আপনকু সেতি লাগি বহুত বহুত ধন্যবাদ, আপনকর
1: নানি
0: লাগি বলি আমি।
1: নানি, আপন আজি হেলো অনুরোধ কে, এটা বহুত দিন পরে আসিছন, সেটা মতে আপন সাথে কথা লাগলে বহুত খুশি লাগছে নানি। আপন গুটি আমার পুরনা উপস্থাপিকা বিয়ান আকাশবাণী সম্বলপুর,
0: যা হউ, আপন মানকর
1: বহুত
0: ভল
1: গুড়ি
0: পাইবা,
1: আপনার উপস্থাপনা লাগছে নানি।
0: এন্তা জারি রহু ভাই। সত্য কথা কইলা বেলকে ই ভল পাইবা, প্রকৃতরে রেডিও সাঙ্গে কথা লাগলা বেলে বি যেতকি থিসি, বাহারে বি সেতকি থিসি, হেটা মতে বড়া খুশি লাগছি। আউ
1: হ্যাঁ নানি,
0: কথা কহিলা বেলে এটা মার্মিক জিনিস আয়ে, হুরুতকে ছুঁইসি পুরা। তো বঢ়িয়া লাগলা আপনার সাথে আজ কথা হইকরি ভাই, আগকে বি কথা হামা যে, পহলা আজ আমার গীত

0: হ্যালো, আকাশবাণী সম্বলপুর, হ্যালো, অনুরোধ কার্যক্রম। ভেরি গুড মর্নিং, কিয়ে কহুতিলে আপনকর পরিচয়টা দেবে?
1: মো চিত্রসেন সবর কহুচি, কলাহান্ডি জেলা ভবানীপাটনা জগন্নাথপুর।
0: যা হউ চিত্রসেন ভাই, আউ কেনতা অছন কহুন পহিলা?
1: নানি মই তো একদম বড়িয়া আছে নানি।
0: হ্যাঁ,
1: আপা জি সাহেব তো বহুত দিন নাজি কথা হউছে নানি।
0: যা হউ
1: খুশি নানি।
0: আমি বি খুশি, আমি বি খুশি, বহুত দিন পরে ভাই মাঙ্গ সঙ্গে আমি আকাশবাণী রে কথা হউছু, হেলো অনুরোধ রে কথা হউছু। আর সৌভাগ্যের কথা, আমি তাঙ্কর মন পছন্দর গীত শুনামা। আচ্ছা বড়িয়া, যে কেন গীতটা শুনলাম?
1: ফগু ফগু ইয়ে আকাশ তোলে চুনা চুনা কি অভির ঢালে এতে রঙ সতে থিলা কোঠি
0: যা বি
1: হে প্রেম হুই মন লক্ষী যায়।
0: বহুত বড়িয়া, আপন আগরু বি যেতেলে গাউতলে আমি প্রশংসা করুতলু, আজি বি কইবি বহুত বড়িয়া গাউছি। হ্যাঁ, যে আপনকর রেডিওটা যেতেলে আমকু টিকে ফোন করবে বলে টিকে কম কর দিতে বলে ভালো হতো। কি বাহারে কেন অছন? হ্যাঁ বলে হেটা টিকে আওয়াজ শুভুছে তো, রেডিওর সাউন্ডটা কম করে দিলে কানা হবা, আমি ভাল করে কথা হই পারমা। আচ্ছা, ঘরে সমস্ত ভালো অছন? আচ্ছা, আপন মানে তো
1: বিক্রি
0: বটা কেনা হচ্ছে খরার লাগি?
1: হ্যাঁ, বিক্রি বটা ধুমধাম হচ্ছে নানি, আমার 12 বজে সরি যাচ্ছে না নানি।
0: বহুত বড়িয়া, এটা চালি থাকু সবুদিন। হ্যাঁ বলে কাহাকে গীত আপন? নিহাতি নিহাতি, আমার তো অছে আপন মানকর লাগি। হ্যাঁ, আপন মানকর লাগি শুকামনা সবুদিন অছে, যে কাহাকে সমর্পিত করবে কি শুনমা?
1: হ্যাঁ নানি, পালা তো নানি আপন কে নানি।
0: বহুত বহুত ধন্যবাদ।
1: মনোজ পটেল, সমা সাগর সাউ, সীমাঞ্চল সবর, পঙ্কজ মিশ্র, আউ করম সানি সাউ, নাগু পাত্র, আউ
0: বহুত
1: আমার মুরলি মেহর, যশবন্ত,
0: নিহাতি ভাবরে আমার সবু ভাই মানে ভৌরি মানে এন্তা জুড়ি
1: উঠি থাম।
0: নিহাতি নিহাতি, যাহা যাহা কে কহিলে,
1: লোকনাথ প্রধান, পঞ্চানন পঞ্চ বিহার,
0: ঠিক ঠিক ঠিক, সমস্তঙ্কু ভাই জেন জেন মানকর না ধরলে এই কার্যক্রম মাধ্যম কি আমি তাঙ্কু সমর্পিত করে দউচু, আর সমস্তঙ্কু ভলরে থাউ ই কামনা বি করুচু, বলে মিশিকরি শুনু আগিয়া।
1: বাদ নানি রহিলে, নমস্কার
0: নমস্কার নমস্কার।
2: ফাদরগড় ধতটে ঘেনা ধাতি ঘেনা থুন্না কথা তাদরগড়তে না তাতিকে না তুন্না কথা ভাগিনে।

এথর শুনুন অন্ধ দুনিয়া সিনেমার এই গীতটা গাইছেন মোহাম্মদ মুক্তার আর মমতা সাহু, লিখিছেন রঘুনাথ মিশ্র, সঙ্গীত দিয়েছেন বাসুদেব রথ।

এত্র শুনুন এই গীতটা গাইছেন আলকা ইয়াগনিক আর এলা অরুণ। গীত লিখেছেন মায়া গোবিন্দ।

শ্রোতা বন্ধু, মাদক দ্রব্য সেবন করন্তু নাহি, অংশুঘাত আক্রান্ত ব্যক্তি দেহরে কেবে হেলে বরফ ঘষন্তু নাহি। গ্রীষ্ম প্রবাহ সময়রে কেহি হঠাৎ অসুস্থ অনুভব কলে তাঙ্ক চিকিৎসারে আদৌ অবহেলা করন্তু নাহি। গৃহপালিত পশুপক্ষীমানঙ্কু ছাইরে রখন্তু এবং প্রচুর পরিমাণরে পানি পিইবাকু দিয়ন্তু। এথর শুনন্তু সীমা কথাচিত্রর এই গীতটি, কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর, গীতরচনা হসরত জয়পুরী, সঙ্গীত নির্দেশনা শঙ্কর জয়কিষণ।

0: যে নামে নেনে রাজা বলি কিনা আধিলে নামে পুরনা যেতে পাচ্চাবন কামাউ আকুন ইয়া খাতরালি ধীরে ধীরে তা মদরা চালাই যেতে না আহুরি মদরর চর আগেন ই ই প্ল্যাটফর্মটা নামে রাই আধি লাগান আ নু নাম কামতর ইজ করত হলে তামাকে সুবিধা মান আহাগি লাগান যে নেনে রাই বলে আধি লাগান যেতে নামে কুঁহা কলচর যেতে রাই আকুন আদিন নাম অন্দরাও যেতে উইয়াও এদা খাতরা
1: এদা খাতরা আউ হনে ভি এরথালি একা জিনিস বত যদি অন্টা জাগাস্তি আরুনটা জাগাকে যদি হুয়াগে কা অর্তুস্তি আর দুসরা আলাসগে চাহানু যদি নাম চিয়াগে চাহাও থেলে নাম কথাবার্তা বত যেতকি মানে ভাল লাগো তাঙ্গিস্তি বেশি ভাল লাগি ই নামে গীতু পাড়ত আর তেঙ্গত কা ও গীতু সঙ্গে যদি তাঙ্গ সামিল কাম তারি আর ইবার একামল্লা তা হনে আর অন্টা পদে মেনত গীত পদে নিমে
0: ঠিক রে তাই।

পরিবার আমার বড় হয়ে গেলেন। বহুত পরিবার বড় হয়ে গেলেন আমার লেগে। যা হো বলে আপন যা যা কে কইলে সমস্তঙ্কু আমি এই কার্যক্রম মাধ্যম তি জনাই দউচু আপনকে ডেডিকেশনটা আউ আপন বনে থাউন সুস্থ থাউন আপনকে পছন্দর গীতটা শুনমা আগিয়া। নমস্কার নমস্কার।

0: হ্যালো,
1: আকাশবাণী
0: নানি
1: সম্বলপুর।
0: নমস্কার।
1: নমস্কার ভাই, নমস্কার।
0: বহুত দিন পরে আসলে নানি, তো আমাকে বহুত খুশি লাগুছে।
1: যা হউ
0: দিন পরে আসলে বলে বহুত খুশি লাগুছে। তো ভাই,
1: যা হউ যা হউ,
0: লাস্ট কেবে তামানে হ্যালো অনুরোধ করিলে আপনার সোর করিছেন নানি?
1: ইব মোর ভাই মানে অছন, সোর করিথিবে, মনে পকাউছন, এতকি খুশি লাগলা ন যে ভাই, মুই তো জানিছে এটা মোর পাইক ভাই। আপনার পুরা পরিচয়টা আমার বাকি শ্রোতা মানুষ দিয়ে দেমা।
0: হ্যাঁ, ঠিক নানি, ঠিক নানি, মতে ভিল তামানে আপন মনে রাখিছন, চিনি পারিছন, সেদিন লাগি মোর তরফ রু আর শ্রোতা মানকর ভাই মানকর তরফ রু ধন্যবাদ নানি।
1: নিহাতি নিহাতি।
0: এখানে যে মোর নাটা যশবন্ত পাই, গাঁ বুড়াপাল্লি ভাইয়া, বিজেপুর জেলা বরগড় নো কইতিলি।
1: যে পয়লা
0: যে কোশ্চেনটে আপনকু পচরে দিলে নানি,
1: আজ্ঞা আজ্ঞা,
0: 2023 মসিয়া সেপ্টেম্বর 7 তারিখ লাস্ট রে তামানে আপন তামানে হ্যালো অনুরোধ করেছিলে, ওর সেদিনও হি
1: বহুজন হিতায় বহুজন
0: সুখায়। গোটে অধিকারী আর রেডিও, সেটির লাগি আমি যেহেতু সূচনাটা দেই পারুছু, রখি পারুছু, সেটা আকাশবাণী রেডিও হি আমাকে তামানে
1: যা হো, বহুত বহুত হলা, আপন মানে মনে রাখিছন, আপন মানকো অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করুচু। ভাই খরারে ভাল অছন তো?
0: হ্যাঁ ভাল আছে নানি।
1: বড়িয়া বড়িয়া। কাম বুনা বুনি?
0: হ্যাঁ বুনা বুনি চলিছে নানি।
1: আর ঘরে ছুয়া পিলা ম্যাডাম সমস্তে ভাল অছন?
0: সমস্তে ভাল অছন নানি।
1: আশা আমার সবুদিন এটা ভাল থাউন। আর যেতকি আমি সববে আকাশবাণী তো আপনার শুণুছন সব কার্যক্রম, আমি সব সতর্কতা প্রচার করুছু, আজকাল বহুত সোশিয়াল মিডিয়ারে লোক মানে জানুছন, বলে আপন পানি প্রচুর পিউথিবে, তুরাণী ফুরাণী? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বুনাবুনি কেন করুছন? শাড়ি নয়া নয়া প্যাটার্ন ডিজাইন কেন কেন? আচ্ছা আচ্ছা, আপন মানে আমার সম্বলপুরী কলা কে বি আগকে নৌছন, আকাশবাণী কে বি এতকি ভাল পাউছন, বহুত বহুত ধন্যবাদ আপনকু ভাই। আজি আপন ফোন করিছন, কেন পছন্দর গীতটা কহুন তো?
0: সোনা পঞ্জিরি র সোনার চড়াই উড়ি উড়ি আসে।
1: ওয়া, বড়িয়া গীতটা বাছিছন আজি।
0: নানি নানি নানি,
1: সোনা পঞ্জুরি আয়, আপন মানকে হৃদয় পঞ্জুরি রে আমি মানে অছু, প্রমাণ কলে ন? হ্যাঁ,
0: নিশ্চিত ভাবে নিশ্চিত ভাবে, যেতি বিল আমার উপস্থাপক উপস্থাপিকা ভাই নানি মানে অছন, সমস্ত আমার তামনে হৃদয় ভিতরে অছন,
1: আর
0: কে কেন দিন তামনে আকাশবাণী সমলপুর বল দ্বারা আমি তাকর ভয় রু হি তামনে জানি পাউ।
1: হেটা হেটা হেটা, আপন মান
0: কে ভিল তামনে তামনে এটা তেয়াত্রী নানি কি সঙ্গীতা নানি কি পুষ্পা নানি কি অভিষেক মিত্র কি বিরূপাক্ষ প্রধান,
1: যা হউ
0: সমস্তকে তামনে ভয় রু আমি জানি পকালু ন।
1: আপন মানে আপনকর না শুনলে যেতকি খুশি হসন ভাই, আপন মানে আমকু আমার ভাষা শব্দ নু শুনিকরি পহচান কর দসন, হেটা আমকু বড়া খুশি লাগসি। যা বি হো, ই ভাল পাইবা এন্তা সবুদিন রহু, আকাশবাণীর জয়গান আপন এন্তা করু থাউন। যে ভাই, কাহাকে গীতটা আমি সমর্পিত করমা?
0: ও কেদিনি কেদিনি অজন মুই ভাই মানকর না টিকে কহি দউ, যে আপন মানে ভিল তামনে কেতে লোক তামনে নুয়া শ্রোতা আছে না, তে মুই না কহলা উন্তারু আপন জানি পারবে নানি?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিহাতি।
0: নুয়া জুনা তো আপন যা তামনে বাড়ি পারবে নি নানি?
1: হ্যাঁ নিহাতি নিহাতি।
0: মুরলি মেহের, উপেন্দ্র সোনা, দেবরাজ মেহের, সেবারাম মেহের, রবীন্দ্রনাথ মেহের, পঞ্চবিহার দা, সবল সাহু, চৈতন্য পটেল, প্রমসানি সাহু, লক্ষ্মীনারায়ণ বাগ, চিত্রসেন সবর, মনোজ পটেল, নাগু পাত্র, হরেশ পড়ুয়া, নারায়ণ মেহের, লিঙ্গরাজ মেহের, সত্যভামা মেহের, শঙ্কর মেহের, রায়কান্ত ভোই, জয়গোপাল বেহরা, কিশোর কটার, লোকনাথ সাহু, লোকনাথ প্রধান, আনন্দ মেহের, ওমামুড়া।
1: মানবাকে পড়বা ভাই, আপন মানকর মনে রাখবারটা আর সমস্তঙ্কর প্রতি এতকি ভাল পাইবাটা বহুত খুশি লাগছি। আকাশবাণী কে ফোন করুথবে এন্তা?
0: ঠিক আছে নানি, এটা মনোজ ভাই তো মোর সঙ্গে কল করি পকালে ন, মুই মনোজ দা কাছে টিকে কথা কই।
1: আগে আগে মিশিকরি শুনুন তাহলে গীতটা।
0: নমস্কার নানি।
1: নমস্কার নমস্কার।

0: হ্যালো, আকাশবাণী সম্বলপুর, হ্যালো অনুরোধ কার্যক্রম।
1: হ্যালো মিত্র নানি, জোহার।
0: আরে বাপরে, বহুত বহুত বড়িয়া, ভাল লাগলা ভাই। আচ্ছা, আপনার পরিচয় পরিচয়টা দেমা আজ্ঞা।
1: হ্যাঁ, মুই সুবল কুমার সাহু কহুতিনি, গ্রাম পোস্ট পন্ডি ভাইয়া, বিএপুর জেলা বরগর। নানি কেনতা আছেন? নানি
0: বড়িয়া বড়িয়া, আশা করুছি আপন বি বড়িয়া থিবে নিশ্চিত ভাবরে।
1: মুই বি পুরা একদম ফার্স্ট ক্লাস, একদম বহুত বড়িয়া আছেন।
0: বহুত বড়িয়া, ফার্স্ট ক্লাস, মস্ত। আউ আপন পন্ডি বিজেপুর আড়ু কহিলে আমার তো অনেক শ্রোতা হেনা অছন। বাকি আপনার কথা শুনিকি মতো যে আন্তরিকতা তা অনুভব হচ্ছে, এটা বর্ণনা নাই করি পারে মুই। হ্যাঁ, সথায় যেটা কহেছন, আমার হৃদয়টা পুরা আপন মানকর ভাষা শব্দ শুনলে বহুত খুশি লাগছি। যা বি হোক, আজ্ঞা আজ্ঞা আজ্ঞা, পরিচয়টা দেলে যে মুই টিকে জানবাকে চাহিমি ভাই কানা করছন। হ্যাঁ
1: হ্যালো,
0: হ্যাঁ হ্যাঁ, শুনুছে ভাই, শুনুছে, কানা করুছেন?
1: টিকে পেশারে চাষ কাম করছি, আও পেশা চাষ কাম করবা ছড়া মুই নানি রেডিও শুনছি, রেডিও শুনবার মন নিছে।
0: বড়িয়া, দুহি জিনিস যেন কথা কইলে মোর মনকে ছুইলা ভাই। আপন নাই চাষ কলে আমি খাইমু কানা? হ্যাঁ, তো আপনকু সেতি লাগি বহুত বহুত ধন্যবাদ। আপনক লাগি বলি আমি,
1: আপন আজি হ্যালো অনুরোধ কে, এটা বহুত দিন পরে আসিছন, সেটা মতে আপন সাথে কথা লাগি বহুত খুশি লাগছে। নানি আপন গুটি আমার পুরনা উপস্থাপিকা বিয়ান আকাশবাণী সম্বলপুর।
0: যা হউ, আপন মানকর ভল পাইবা, এন্তা জারি রহু ভাই। সত কথা কইলা বেলকে ই ভল পাইবা, প্রকৃতরে রেডিও সঙ্গে কথা লাগলা বেলে বি যেতকি থিসি, বাহারে বি সেতকি থিসি, হেটা মতে বড়া খুশি লাগছি। আর কথা কইলা বেলে এটা মার্মিক জিনিস আয়ে, হুরুতকে ছুইসি পুরা। তো বড়িয়া লাগলা আপনার সাথে আজি কথা হইকরি ভাই। আগে বি কথা হামা যে পহলা আজি আমার গীতটা কেনটা শুনমা টিকে জানমা ভাই।
1: আজি স্বপ্ন সাগর দে দে নানি, বাটুই ভাই যাওছো ভাই, সে গীতটা দে দে।
0: বড়িয়া ফিল্মটি বাছিছন, বড়িয়া গীতটি বাছিছন, যে বাটুই ভাই গীতটা কাহা কাহাকে সমর্পিত করমা?
1: এটা সমর্পিত করমা নানি আপনক সাই, আপন পুরনা উপস্থিত গেলে আপনক আজি বলন্দ দে যেতু পহলা কথা লাগিছে।
0: আজ্ঞা আজ্ঞা আজ্ঞা,
1: আপনক স্পেশাল ডেডিকেট আনি, পুরা স্পেশাল ডেডিকেট আ গীতটা।
0: বহুত বহুত ধন্যবাদ, বহুত বহুত ধন্যবাদ, আন্তরিক।
1: আমি শ্রোতা মানে তো বড়ে পরিবার তে হছো নানি, আমার অনুরোধ যশবন্ত ভাই বি আপনক কইলে।
0: আজ্ঞা আজ্ঞা,
1: সম্পূর্ণ না টিকে টিকে নেমা নানি,
0: নিশ্চিত নিশ্চিত ভাবরে।
1: শ্রোতা মানে আইলে হরেশ কুমার পড়ুয়া, যশবন্ত কয়েক, করম সানি সাহু, চৈতন্য পটেল, সেবারাম মেহের, মুরলী মেহের, রবীন্দ্রনাথ মেহের, দেবরাজ মেহের, গোবিন্দ মেহের, লিঙ্গরাজ মেহের, সত্যভামা মেহের, আমার কুমারীর জগপাল বেহেরা, প্রশান্ত কুমারী, পুষ্পাঞ্জলি কুমারী, প্রধান লোকনাথ সাহু, ভক্তকর্ণ ভৈ, রাধাকান্ত ভৈ, উপেন্দ্র সোনা, পঞ্চানন কোচবিহার, আর ভৌণী মানাজন, স্বর্ণ পুরাকর, দীক্ষা গোপাল, চুঙ্কি গুরু, গীতাঞ্জলি সাহু, সৌদামিনী সেনাপতি,
0: প্রশংসক মানকর আপন মানকর যেন কনেকশন রে অছন, সাঙ্গ সাথী মানে যেন মানে সবু রেডিও শ্রোতা সংঘ সম্মিলনী হউ বা নিজে পারিবারিক স্তরের জুড়ি হইছন, সমস্তঙ্কু আমি আজি কার্যক্রম মাধ্যমতে গীতটাকে সমর্পিত করে দিচ্ছি। বহুত বহুত ধন্যবাদ ভাই, আমি সবুবেলে আপনার ঋণী রহুছু, এথির লাগি ভাল পাইবার লাগি। বেলে ভাই গীতটা শুনমা, ফের আগকে কথা হলে মা ফোন কলে আপন।
1: হ্যাঁ নানি, ঠিক আছে,
0: আজ্ঞা আজ্ঞা, নমস্কার আজ্ঞা।

0: হ্যালো, আকাশবাণী সম্বলপুর, হ্যালো, অনুরোধ কার্যক্রম।
1: হ্যাঁ ম্যাডাম, নমস্কার।
0: নমস্কার, নমস্কার ভাই, টিকে পরিচয় দেমা আম বাকি শ্রোতা মানকর লাগি।
1: মুই ডোমাল উদিনারপুর কলাহাঁডি রু মনোজ কুমার পটেল কহুছে।
0: মনোজ ভাই, বহুত দিন পরে কথা হলা,
1: হ্যাঁ
0: মনে
1: মই তো
0: রাখছি।
1: আপনকার সাথে বহুত দিন পরে কথা হচ্ছে,
0: আজ্ঞা আজ্ঞা
1: প্রায়
0: আজ্ঞা
1: 3-4 বর্ষ হয়ে গেল ন।
0: আজ্ঞা, কথা নু তো বঢ়িয়া লাগুছে, খুশ অছন, পরিবার ঠিক অছন?
1: হ্যাঁ সব ঠিক আছে না আজ্ঞা, আর
0: আচ্ছা,
1: ছোয়া পিলা বি সব ভালো আছেন।
0: ভালো অছন? এটা তো ছুটি চালিছে, আপন চাষ বাস করুছন কি নাই?
1: হ্যাঁ চাষ বাস বি চালিছে ম্যাডাম।
0: যে কাঁ কাঁ চাষ করিছন?
1: এবে করলা, ভেন্ডি, জুলের, আও
0: বড়িয়া তো
1: আরে আও লাউ করিছো।
0: আচ্ছা, বড়িয়া জিনিস মানে করিছন, খরা দিনিয়া পনিপরিবা। যে জৈবিক খত ব্যবহার করুছন কি আও কানা অলগা সার দউছন?
1: হ্যাঁ জৈবিক সার তো দেবাকে পড়ুছে, আমার কম্পোস্ট যেন আমি ঘরের যেন পেতলা করলে যেন
0: রাশি পিড়িয়া আসুছে
1: পরিবার কে যে করুছো।
0: আজ্ঞা আজ্ঞা আজ্ঞা,
1: আও পকাইছো, আও ফের বি আমি রাসায়নিক সার টিকে টিকে দেবাকে পড়ুছে।
0: হ্যাঁ, হেটা টিকে টিকে দেবে, যে টিকে কম করি করি আপন জৈবিক খতটা টিকে যে ব্যবহার করলে আমার লাগি বি ভাল, স্বাস্থ্যর লাগি বি ভাল। আপন করুজন বলি আমি ভাল জৈবিক সার পড়লা বালা জিনিস খাই, মু ভেজালটা টিকে নাই খাও। হ্যাঁ, যে ভাই বিক্রি বটা ঠিক হউছে? আচ্ছা বড়িয়া, আমার ভাইর সবুবেলে ব্যবসায় ভাল হও, বড়িয়া অর্থ পাক্কে আসু, এটা তো আমি সবুবেলে কামনা করমা। বাকি খরাকে জগি রখিকরি কাম করুথিবে। হ্যাঁ, আউ আউ কাণা কো
1: নিয়াতি আমি মানে সতর্ক হামা, মানে কলা চশমা, ছোটা ছোটা টুপি সব লবে মা আর জিমা।
0: যা হো ভাই, আমার সব শ্রোতা বন্ধু মানকে লাগি
1: পানি বোতল ধরবা কে পড়বা।
0: হ্যাঁ হ্যাঁ, এটা তো জরুরি কথা হে। হ্যাঁ, আমি ছাই তলে গছ তলে বসবার লাগি গছটে খুঁজলে আজকাল নাই মিলবার, বেলা গছ বি টিকে টিকে লগামা ভাই। আপন তো চাষ করুছন, আমাকে খাইবা কে দউছন? হ্যাঁ, নিহাতি নিহাতি।
1: আও মে জান তাকে বসছি যে আজ্ঞা, মানে গত তলে একা বসনে, আও বাজারে গত তলে একা বসনে।
0: নাই, নিহাতি নিজর যত্ন নিজে নেলে ফের আমার উপরে পরিবারর সমস্ত নির্ভর করুতিবে, সেমানক লাগি
1: আমি। আমি তো টঙ্কা কমে না আজ্ঞা,
0: হ্যাঁ
1: টঙ্কা কমে মার সঙ্গে সঙ্গে আমি যদি আমার স্বাস্থ্য বে নেই দেখমা বলে নাই কাম দিয়া।
0: নিহাতি নিহাতি। যে ভাই, বাকি শ্রোতা মানে আজি কহুতবে তেজস্বী নানি তাঙ্কর পূর্ণা ভাই মাঙ্কর সঙ্গে কেতে কথা লাগুছন, তাহলে আজি আপন কেন সিনেমা কইতেলে টিকে ভাল হেতা?
1: আজি কেবে তমে না হও কেবে মু নাই র, 17 তো গলা বধে ছই।
0: আচ্ছা, বড়িয়া গীতটে বাছিছ?
1: করমা
0: করমা করমা, কাহা কি করমা কোন?
1: চিত্র সংসদ সীমান্তল সবর ক্ষমা সাগর সহ নিরাকার, তারপরে আমার নাবে পাত্র, করম সানি, রাধাকান্ত সুবল, লোকনাথ প্রধান, লোকনাথ সাহু, পঞ্চানন পঞ্চবিহার, মুরালী, যশবন্ত উপেন্দ্র, পর্ণপ্রভা কর, এবং আমার জনে ভাই সুবল সাহুঙ্ক পাখরে অছন্তি, চৈতন্য পটেল।
0: ঠিক ঠিক ঠিক, আমি চৈতন্য ভাই কে আপনার
1: পাখে অছন্তি যাকে মানে পাখরে গেল আগে
0: সমস্ত
1: ডেডিকেট করি।
0: কেহি দুঃখ না
1: আপনকে।
0: আজ্ঞা আজ্ঞা আজ্ঞা, বহুত বহুত ধন্যবাদ, কেহি দুঃখ।

ঠিকানা নাই হন আমার ভাই মনোজ ভাই যাহার যাহার না ধরলে আর যাহার যাহারটা নাই বি ধরলে সমস্ত ই পছন্দিদা গীত তাঙ্করটা আমি সমর্পিত করুছু আসুন সমস্তে মিশিকি শুনমা ভাই। হ্যাঁ নমস্কার।

0: হ্যালো, আকাশবাণী সম্বলপুর, হ্যালো, অনুরোধ কার্যক্রম। ভেরি গুড মর্নিং, কে কহুতিলে? আপনার পরিচয়টা দেবে। যা হউ চিত্রসেন ভাই, আউ কেনতা অছন কহুন পহলা।
1: নানি মুই তো একদম বড়িয়া আছে নানি।
0: হ্যাঁ,
1: আপা জি সাহেব তো বহুত দিন নাজি কথা হউছে নানি।
0: যা হউ
1: খুশি নানি।
0: আমি বি খুশি বহুত দিন পরে ভাই মাঙ্ক সঙ্গে আমি আকাশবাণী রে কথা হউছু, হেলো অনুরোধ রে কথা হউছু, আর সৌভাগ্য রে কথা। আমি তাঙ্কর মন পছন্দ রে গীত শুনামা।
1: কিছু কথা কিছু মিঠা রে গীত শুনাই দেবে নানি।
0: আচ্ছা বড়িয়া, বলে কেন গীত রে শুনলাম?
1: ফগু ফগু ইয়ে আকাশ তোলে চুনা চুনা কি অভির ঢালে এতে রঙ সতে ফিলা কুঠি
0: যা বি
1: হে প্রেম হুই মন লখি যায়। এই গীত শুনে দেবে না?
0: বহুত বড়িয়া, আপনা আগরু বি যেতেলে গাউতলে আমি প্রশংসা করুতলু, আজি বি কহবি বহুত বড়িয়া গাউছি। হ্যাঁ, আপনার রেডিওটা যেতবে আমাকে টিকে ফোন করবে বলে টিকে কম করে দিতে বলে ভাল হতো। কি বাহারে কেন অছন? হ্যাঁ, বলে সেটা টিকে আওয়াজ শুভুছে তো রেডিওর সাউন্ডটা কম করে দেলে কানা হবা, আমি ভাল করে কথা হই পারম। আচ্ছা, ঘরে সমস্ত ভাল অছন?
1: হ্যাঁ নানি, এবে একা ঘরকে আসলি নানি।
0: আচ্ছা,
1: বাহারে একা ফিরি নানি।
0: আপন মানে
1: তো ছাড়ি দিলে এনে তুই টিকে ছনা ছনে করব ইলি নানি।
0: আচ্ছা, আজি কানা হউছে?
1: আজি নানি হউছে নানি, মালপুয়া হইছে নানি,
0: নিহাতি আমার তো অছে আপনার লাগি। হ্যাঁ, আপনার লাগি।

আজ রাতে 7টা বাজে 2 মিনিটে শুনিবে সম্বলপুরী আঞ্চলিক সংবাদ, 7টা বাজে 25 মিনিট শুনিবে জিল্লা হালচাল, রিলে করে প্রচার করিব আকাশবাণী কটক কেন্দ্র। আজ রাতে 7টা বাজে 30 মিনিট শুনিবে খুশি সংসার কার্যক্রম, এতে চাষী শিশির মল্লিক সাক্ষাৎকার শুনিবে। আজ রাতে 8টা বাজে 2 মিনিটে শুনিবে সম্বলপুরী গীত কণ্ঠশিল্পী নবীন কুঁয়ার ও গীতাঞ্জলি পোড। রাতে 8টা বাজে 15 মিনিট শুনিবে ভক্তি সঙ্গীত, ওড়িয়া ভক্তি সঙ্গীতর কার্যক্রম। রাতে 8টা বাজে 30 মিনিট শুনিবে স্বাস্থ্য সঙ্গীতর কার্যক্রমে লঘু স্বাস্থ্য সঙ্গীত পরিবেশন করবে শোভা গুপ্ত। এতে সারঙ্গীরে শিল্পীঙ্কু সহযোগিতা করছেন সুলতান খাঁ এবং তবলার সঙ্গত করছেন সবির খাঁ, হারমোনিয়মে পুরুষোত্তম ওয়ালওয়ালকর। রাতে 9টা বাজে 15 মিনিট শুনিবে স্পটলাইট কার্যক্রম, রিলে করে প্রচার করব আকাশবাণী দিল্লি কেন্দ্র।

আজ রাতে 9:30 শুনবে সম্বলপুরী নাটক কাল। রচনা প্রশান্ত কুমার মাঝি, পরিবেশন করছেন চেতনা সাংস্কৃতিক অনুষ্ঠান ধনুপালি সম্বলপুর কলাকার মানে। নির্দেশনা ডক্টর দ্বারিকানাথ নায়ক, প্রযোজনা মুরলীধর পণ্ডা। আজ রাতে 10:30 শুনবে ওড়িয়া লোকসঙ্গীত। এথিলা আজি আম কেন্দ্রর প্রসারিত হওয়া থাকা কতটি কার্যক্রম সম্পর্কিত সূচনা। আকাশবাণী সম্বলপুর বর্তমান শুণতু ওড়িয়া লোকসঙ্গীত কার্যক্রম আরম্ভে শুণতু এই গীতটি কণ্ঠশিল্পী অবিনাশ দাস এবং অসীমা পণ্ডা, গীত এবং সঙ্গীত সত্যরঞ্জন বড়।

0: ভেকেন্সি জিনিস হিচকিটে কি আমি তাকে সার খত পানি দেই পারমা। দিনে দুই দিন যদি পানি না দেবি দেই পারলাম বলে তার হেতকি কিছু অসুবিধা না হয়। আউ কদলী গছর ঠিক যত্ন যদি আমি নৌথমা আগকে বেলে কদলী গছ নিশ্চিত ভাবে সে 20-40 কেজি পর্যন্ত গোটে গছ দেশি এবং সেটা আমার মার্কেট প্রাইসে ভাল আদায় আমার হয়ে পারছে। তো গোটে গছরে হারাহারি 70 টাকা আমি খরচা করছু আমার হিসাবে, আউ আদায় হল বেলকে যদি 40 কেজি হচ্ছে বলে 1560-1600 টাকা পর্যন্ত গোটে গছ আমাকে দেশি।
1: আজ্ঞা, তো এটা তো ভাল যেন্তা করে লাভটে দৌছে চাষী মানুষ যেটা আপনার কহিলেন, এটাকে যেন কহিলেন আপনার পুটল গলা কুন্দুরু গলা তারপরে কদেল বি গলা তার সাথে সাথে আপন মানে পিজুড়ি চাষ বি করছেন বলে, তো এটা যেন চাষটা করছেন এটা কেন্দা করে করছেন ফল চাষ যেটা অছে ফল ভিতরে আম যা পিজুড়ি যা কদলী যা, তো পিজুড়ি ও আম চাষ কেন্দা করে করছেন সে ভাব টিকি কম।
0: আজ্ঞা, এটা আমি যেত কদলী চাষ করছিলাম, কদলী চাষে বিভিন্ন প্রকার কদলী গছ কিছু মরি আসি কিংবা মরিযাই বেলে সে ভিতরে কাণ দামা করি ভাবলু সে অমৃতভণ্ডা থরে দিয়ে দেখলু, কিন্তু অমৃতভণ্ডা বদলরে যেত পিজুড়ি গছ দিয়া গলা মানে পিজুড়ি গোটে ভাল ভেরাইটি আমি সিলেকশন করবার কথা আমার ভিয়েনার ভেরাইটি হল থাই 7 ভেরাইটি হল বিভিন্ন ভাল ভেরাইটির যদি পিজুড়ি গছ সেনে লগা হবা বহুত কম সময়ের মানে বর্ষে ভিতরে সে তার ফ্রুটিং আসি আসি এবং পিজুড়িটা ভি হারাহারি 100 টাকা কেজি প্রতি আমি তার পাই পারছ। তো পিজুড়ি চাষটা গোটে লাভজনক ফসল হওয়াকে যাচ্ছে আউ মার্কেটরে ভি তার চাহিদা বেশি আছে।
1: আজ্ঞা, তো এটা তো বহুত ভাল কথাটে কহিলে যে মানে পিজুড়ি চাষ কলে দ যেতবে বি জন পিজুড়ি চাষটি চাষিটে করবা কি আম চাষটে তো গছ তো লগাবা বাধ্য, তো সেটা কেতে হিসাবে লগাবা কেতে দূরিয়া লগাবা তো এই বাবদে টিকে কম।
0: আজ্ঞা, যেতকি গছ আমার বিভিন্ন প্রকার গছ যেন পনিপরিবা কিংবা ফল গছ লগাউছ তার ডিস্টেন্সকে ঠিক মেনটেন করবারটা হচ্ছে গোটে ভাল চাষির লক্ষণ। যদি আমি হাই ডেনসিটি এছেন আসলান সেটা না বি যদি করছু বলে গোটে ঠিক ব্যবধানে লগাবারটা যেটা আম্ব গছ 15 ফুট মিনিমম তার গছরু গছ ডিস্টেন্স থিবার কথা, আগ সেটা 25 ফুট লা কিন্তু ধীরে ধীরে টেকনিক বদলান সে হিসাবে আমি আম্ব গছকে 15 ফুট লগাই পারমা আউ গছরু গছ 10 ফুট লগাই পারমা আর সেই হিসাবে লগাইলে আমি আম্ব প্রতিবর্ষ ভাল আদায় করে পারমা আম্বরে বি আমার প্রফিট হয়ে পারবা।
1: তো এটা তো লগাবারটা কহিলে যতন পাতন কেন্দা কেন্দা করুছন তো সে বাবদে টিকে কম।
0: আজ্ঞা, আমি যত্নটা আগ পুরোনা কালরে যেটা আমার পূর্বপুরুষ মানে যেকোনসি চাষ কলে তার রক্ষণাবেক্ষণ করবার লেগ তাকে সফা সুতরা রখবার লেগ সে যত্নবান লে আজি বি আমি যদি মলচিং করেদমা বেলে গছর যত্ন নেবারটা সুবিধা হইয়াছি, ড্রিপ করেদমা বেলে পানি দেবার সুবিধা হইয়াছি, ড্রিপরে আমি সার বি দেইপারমা। তো আমার সেই যে গছ তলে যেতকি অসুবিধা হতলা বিভিন্ন প্রকার কীটপতঙ্গ লাগুলে সেটা না লাগুন, আমি লেবর খরচা টিকি কমিযা এবং প্রত্যেক দিন যে গোটে গছ যেতকি তার সার দরকার পড়ছে যেতকি পানি দরকার পড়ছে সেতকি সে যদি পাইবা বলে সে হৃষ্টপুষ্ট হয়েকি বড়ছে এবং তার প্রত্যেক দিনর হিসাব আমি যদি সে বাইরকে যাইকি দেখমা বলে সে গছ হি বতাই দেবা যে সে কেতে ঠিক আছে এবং তার ফল দেওয়া কেতে লাভ আমাকে দেওয়া।
1: তো এটা তো বহুত ভাল কথাটে কহিলে যে আমি যদি মলচিং করমা যেটা কি আবরণটে করমা সেটা জরি হোক কিংবা পুয়ালে হোক জৈবিক পদ্ধতিরে কলে পুয়ালে করমা, আর যদি আমি জরি ঘিনি করে যদি পলিথিন ঘরি ঘিনি করে যদি তাকে মলচিং বি করুছু খরচা করি করি বেলে বি সেটা ঠিক হ্যাঁ, আউ গছটা যেতে আমি ড্রিপ ইরিগেশন যদি করুছু তো ড্রিপ মাধ্যমে যদি পানি দেমা বেলে কাণ হবা একরে আজ্ঞা যেটা কহিলে যে যাহাকে আমি প্যান বলাবার লাগি দেতা সে পয়সা বি বঞ্চিলা আর নিজের হিসাবে নিজে যাইকি আরামসে জলসেচন করে পারমা। তো আউ গোটে কথা কুন যেতবে বি আপনার এই চাষ মানে করুছন পুটল চাষ করুছন কুন্দুরু চাষ করুছন তারপরে আপনার আসলা যে অমৃতভণ্ডা চাষ করুছন পিজুড়ি আসলা কি মানে বরকুলি আসলা কি আম আসলা তো এই যে যেন চাষটা করুছন তো এটা জৈবিক পদ্ধতিরে করুছন কি আমার এই রাসায়নিক পদ্ধতিরে করুছন?
0: কহবাকে গলে জৈবিক পদ্ধতি আয় কিন্তু সেতরে কিছু পরিমাণে আমি সার বি ব্যবহার করছু যেহেতু আম অঞ্চলরে খত বর্তমান মিলবারটা বহুত কমিগলান লোক আগ যেটা গাই রখুলে এছেন গাইর সংখ্যা বি কমিগলান, তো সে সবুকে দৃষ্টিকে রখিকি আমি চাষবাস কলা বেলকে কিছু সার নিশ্চিত ভাবে ব্যবহার করছু এবং সার যদি ঠিক পরিমাণে ব্যবহার না হয় বলে গছর ଯେନ୍ ଦେବାର ଲାଭଟା ବି କମିଯିବାର ଚାନ୍ସ ଥିସି। ତ ଆମେ ସେତ୍କି ରିସ୍କ ନେବାର ଲାଗି ନାଇଁ ଚାହିଁବାର। ଆଉ ଆଗ୍କେ ଯଦି ଜୈବିକ ଚାଷ ପୂର୍ଣ୍ଣ ମାତ୍ରାରେ କରବାକେ ହେଲେ ସରକାରୀ ସହାୟତା ବି ଆମକୁ ଦରକାର ପଡ଼ିପାରେ। ତ ସରକାରୀ ସହାୟତା ମିଳିଲେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଜୈବିକ ଚାଷ କରବାରଟା ଭଲ୍ ହେ। ଜୈବିକ ଚାଷ ଦ୍ୱାରା ଆମର ସ୍ୱାସ୍ଥ୍ୟ ଠିକ୍ ରହିବ। ଏବଂ ଆମର ଆଉ ଗୋଟେ ଜିନିଷ ମୁଇଁ ଆମ ଶ୍ରୋତା ବନ୍ଧୁମାନଙ୍କୁ ଜଣାଇ ଦେବାର ଲାଗି ଚାହିଁମି ଯେ ଡ୍ରିପ୍ ଇରିଗେସନ୍ ବା ବୁନ୍ଦା ଜଳସେଚନରେ ଗୋଟେ ଗଛ ଯେତିକି ପରିମାଣର ଆବଶ୍ୟକତା ଥିସି ସେତିକି ପାନ୍ ନେସି। କିନ୍ତୁ ଆମେ ଡ୍ରେନ୍ରେ କିମ୍ବା ନାଲାରେ ଯେନ୍ ଦେସୁଁ ପାନ୍, ସେ ପାନ୍ଟା ସେହି ଦିନ ଲେଖ ସେ ଗଛ ଯାର ଆବଶ୍ୟକତା କରୁଥିବାରୁ ବେଶୀ ପରିମାଣରେ ପଳେଇ ଆସି ବୋଲେ ସେ ଗଛ ସେଦିନ ଠିକ୍ ତାର ଶ୍ୱସନ କ୍ରିୟା ନା କରିପାରେ। ତ ଡ୍ରିପ୍ ଇରିଗେସନ୍ରେ ଗଛ ହୃଷ୍ଟପୃଷ୍ଟ ଭାବେ ବଢ଼ବାର ଗୋଟେ ଅନ୍ୟ କାରଣ ବି ହେ। ଆଉ ଆମେ ଜୈବିକ ପଦ୍ଧତିରେ ଏଇଟା ଇଏ କରବାର ଲାଗି ହେଲେ ଆମ ଅଞ୍ଚଳରେ ଗୋ ସମ୍ପଦକେ ବା ଖତ ଗୋବର ଏସବୁ ଜିନିଷକେ ଆମେ ବଢ଼ାବାକେ ପଡ଼ବା। ଆଉ ଆମର ମାଟି ବି ଅମ୍ଳୀୟ ହେଇ ବସଲାନ, ଅମ୍ଳୀୟ ହେଇଯାଉଛେ। ତ ତାକେ କ୍ଷାରିୟ କରବାର ଲାଗି ଖତ ଗୋଟେ ମୁଖ୍ୟ ଭୂମିକା ନିର୍ବାହ କରସି।
1: ଆଜ୍ଞା, ସେଇଟା ତ ବଢ଼ିଆ କଥାଟେ କହିଲେ ଯେ ମାନେ ଆମେ ଗୋ ସମ୍ପଦକେ ଯଦି ବଢ଼ାମା ବେଲେ ସେ ତାର ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ଆମକୁ ଖତ ବି ମିଳିବା, ଗୋବର ଖତ ବି ମିଳିବା। ତ ଆପଣ ଯେତେବେଳେ ବି ଚାଷଟେ କରୁଛନ୍, ସୁବିଧା ଅସୁବିଧା ତ ଲାଗି ରହିଛେ, ତ ଅସୁବିଧା କାଁ କାଣା ହେଉଛେ ସେ ବାବରେ ଟିକେ କହୁନ୍।
0: ଯଦି ଜଣେ ଚାଷୀ ଗୋଟେ ଗାଈ ରଖୁଛେ ବେଲେ ତାର ପାର୍ ଡେ ପ୍ରତ୍ୟେକ ଦିନ କ୍ଷୀରର ଚାହିଦା ଯଦି ଯେତିକି ବେଶୀ ଦେଉଥିବା ଗାଈ ସେତିକି ଗୁରସ ଦୁଧିଆଳି ଗାଈ ତାହାକେ ଦରକାର। ଆଉ ଆମର ଓଡ଼ିଶାରେ ବର୍ତ୍ତମାନ ଦୁଧିଆଳି ଗାଈ ନାଇଁ ମିଳିବାର। ଦୁଧିଆଳି ଗାଈ ଯଦି ଆମେ କିଣିବା ବେଲେ ସେଥିଲାଗି ଆମକୁ ମହାରାଷ୍ଟ୍ର ଆଉ ପଞ୍ଜାବ ହରିୟାଣା ଉପରେ ନିର୍ଭର କରିବାକୁ ପଡ଼ୁଛେ। ଏବଂ ସେନେ 20 ଲିଟରରୁ ଉପରେ ଗାଈର ଦାମ 1,25,000। ଏପରି ସ୍ଥିତିରେ ଭଲ ଗାଈଟେ ପାଇବାର ଲାଗିଲେ କୃଷକଠାନେ କୌଣସି ଉପାୟ ନାଇଁନ।
1: ତ ଏଇଟା ଯେନ୍ଟା ତ କହିଲେ ବଢ଼ିଆ କଥାଟେ କହିଲେ ଯେ ଆମେ ଆମର ଅସୁବିଧା ଯେନ୍ଟା ସୃଷ୍ଟି ହେଉଛେ ସେଟା ହିଁ କହିମା। ଗୋଟେ ଜିନିଷ ହେ ଯେ ଚାଷୀ ଯେତେବେଳେ ବି ଅସୁବିଧାଟେ ପାଉଛେ, ଯେନ୍ ଅସୁବିଧାଟେ ପାଉଛେ ସେ ତାର ସମାଧାନ କେନ୍ତାକରି କରବା, ତ ସେଟା ଆମର ଚାଷୀ ଭାଇମାନେ ସେଥିରେ ବାଟ ଖୋଜିବାର କଥା। ଆଉ ଗୋଟେ ମାନେ କଥାଟେ ମୁଇଁ ନୁ କହିମି ଯେ ଯେତେବେଳେ ବି ଆମେ ଗୋଟେ ଛୋଟଟେ ଗାଈ ରଖୁ, ଯଦି ଆମର ହେ ସମୟ ଯଦି ଏନ୍ତା ହେବା ଯେ ଦୁଧିଆଳି ଗାଈ ପାଇବାର ଲାଗି ଆମକୁ ଇହାଦେ ଆମକର ସରକାରଙ୍କର ଯେନ୍ ଯୋଜନା ଅଛେ, ତ ସେ ଯୋଜନାକେ ନେଇକରି ଯଦି ବି କର୍ମା ବେଲେ ବି ହେବା। ତାର ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ଆମେ ଇହାଦେ ଦେଶୀ ଗାଈ ପଟେ ଯଦି ବି ରଖ୍ମା ବେଲେ ବି ଆମର ଚାଷୀ ଗୋଟେ ଉନ୍ନତି କରିପାରବା, ଆଉ ଦେଶୀ ନୁ ତାହାକେ ଶଙ୍କର ଜାତୀୟ କରିକରି ତାର ଶଙ୍କର ଜାତୀୟ ବାଛୁରୀଟେ ସେ ଆନିପାରବା। ଇହାଦେ ସରକାରଙ୍କର ବିଭିନ୍ନ ଯୋଜନା ଥି, ଖାଲି ମାଈ ବାଛୁରୀ କେନ୍ତାକରି ଜନ୍ମ ହେବା ସେଥିରେ ବି ଯୋଜନା ବି ଅଛେ। ଆଉ ଆମେ ଚାଷୀ ଭାଇମାନେ ସେନ୍ତା କରବାର କଥା ଯଦି ଭଲ ଦୁଧିଆଳି ଗାଈଟେ ପାଇମା। ତ ସେସ୍କି ଆପଣ ଆମର ଚାଷୀ ଭାଇ ବୋହେନମାନଙ୍କୁ କାଣା କହିବେ ସେଟା ଟିକେ କହୁନ୍।
0: ନିଶ୍ଚିତ ଭାବରେ ମୁଇଁ ଗୋଟେ ଜିନିଷ ଆଉ ମନେ ପକେଇ ଦେବାର ଲାଗି ଚାହିଁମି ଯେ ଆମର ଏ ଅଞ୍ଚଳଟା ହୀରାକୁଦ ବୁଡ଼ି ଅଞ୍ଚଳ ଭାବରେ ନାମିତ। ଆଉ ଏ ହୀରାକୁଦ ବୁଡ଼ି ଅଞ୍ଚଳଟା ଆମର ଓଡ଼ିଶାରେ ସବୁଠାରୁ ବେଶୀ ଗୋ ଖାଦ୍ୟରେ ଭରପୁର ହେ। ମାନେ ଖରାଦିନେ ବି ସେନେ ଦୁବ୍ଲା ଲଟାର ବହୁତ ଭଣ୍ଡାର ଅଛେ, ବର୍ଷା ଦିନେ ତ ଆପଣ କହିଲେ ସବୁ ଇରେ ବି ଘାସ ଥିସି। ଏତ୍କି ପରିମାଣରେ ଗୋ ଖାଦ୍ୟ ମିଳୁଛେ, ଗାଈକେ ଖାଇବାର ଲାଗି ଅସୁବିଧା ନା ହୁଏ। ତଥାପି ବି ଆମକୁ ଯେନ୍ କେତେ ଗୁଡ଼ିଏ ଅସୁବିଧା ଆମର ପାଖେ ଅଛେ ସେଟା ପ୍ରତି ଯଦି ଆମର କୃଷକ ଭାଇମାନେ ଯତ୍ନବାନ ହେବେ ମାନେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଗାଈ ଚାଷ କରିକିରି ଉନ୍ନତି ଲାଭ କରିବେ। ତ ମୁଇଁ ଆଜିର ଦିନରେ କୃଷକ ବନ୍ଧୁମାନଙ୍କୁ ମୋର ଭାଇମାନଙ୍କୁ ଏଇଟା କହିବାର ଲାଗି ଚାହିଁମି ଯେ ଆମେ ନିରୁତ୍ସାହିତ ନା ହେବାର କଥା ଏବଂ ନିଜକେ ଏତେ ହତୋତ୍ସାହିତ ନା ଭାବିକିରି କେନ୍ତା କଲେ ଆମେ ଉନ୍ନତି କରମା। ପ୍ରତ୍ୟେକ ଦିନର ଆମର ହିସାବ କରବାର କଥା, କେନ୍ ହିସାବରେ ଆମେ ଗରିବ ନୁ ଗରିବ ହେଉଛୁ ଆଉ ତାକେ ଜାଣବାର କଥା। ଏବଂ ଆମର ଦୈନନ୍ଦିନ ହିସାବ ବିବରଣୀ ରଖିକିରି ଯଦି ଆମେ ଚାଷ କର୍ମା ଏବଂ ଉନ୍ନତ ପଦ୍ଧତି ଯଦି ଆମେ ଅନୁସରଣ କର୍ମା ବୋଲେ ନିଶ୍ଚିତ ସକ୍ସେସ ହେମା, ସଫଲ ହେମା ବୋଲି ମୋର ଆଶା।
1: ତ ଏଇଟା ତ ବଢ଼ିଆ କଥାଟେ କହିଲେ ଯେ ଆମେ ଚାଷୀ ଭାଇମାନେ ନିରୁତ୍ସାହିତ ନେଇକରି କେନ୍ତା କରି ଦୁଇ ପଇସା ଆତ୍କା ଲାଭ ପାଇପାର୍ମା, କେନ୍ ହିସାବେ ଚାଷ କଲେ ଆମେ ଲାଭ ପାଇମା, ଆଉ ତାର ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ଉତ୍ସାହିତ ହିସାବେ ଚାଷ କର୍ମା, ତ ସେଟା କହିଲେ। ତ ଯାହା ହଉ ଆମର ବୈଠକିକେ ଆପଣ ଆସିଲେ, ଆଉ ଗୋଟେ ଚାଷୀ ହିସାବେ ଆମର ଚାଷୀ ଭାଇମାନଙ୍କୁ କେନ୍ କେନ୍ ଚାଷ କରିଛନ୍, କେନ୍ତା କରି ଚାଷ କରବାର କଥା, ଆଉ ଭବିଷ୍ୟତକେ ବି କେନ୍ତା କରି ଆମର ଚାଷୀ ଭାଇମାନେ ଚାଷ କରିକରି ଉନ୍ନତି କରିବେ ସେ ବାବଦରେ ଏତେ କଥା କହିଲେ, ସେଥିଲାଗି ଆପଣଙ୍କୁ ଅନୁଷ୍ଠାନ ତରଫରୁ ଧନ୍ୟବାଦ। ଆଜ୍ଞା, ଜୁହାର
0: ଜୁହାର।
2: ଶୁଣିଲରେ ଲତା?
3: ହଁ ଗୋ ବୋହୁ, ଶୁଣିଲି, ହେଥିଲାଗି ତ ବୈଠକିକେ ଆଇସୁଁ।
2: ଅନ୍ୟ କଥା ଜାଣି ହେଲା ନି କେ,
3: କେତେ କଥା ଜାଣି ହେସି ଆର ସେତାକେ ଫେର ନିଜର ଚାଷବାସ ଥି ଲଗାଲେ ବଢ଼ିଆ ଲାଭ କଲେ।
2: ହଁ ରେ, ହଁ ଆଇଜେ ଯେ ଶୁନ ତ, ଆଛେନ୍ ଗୀତ ପଦେ ଶୁନ୍ମା?
3: ହଁ ଗୋ ବୈଠକି କି ଆସମା ଆର ଗୀତ ପଦେ ନାଇଁ ଶୁନମା ବେଲେ କେନ୍ତା ହେବା ଫେର ତୁମେ ଥିବ ବେଲେ ଗୀତ ପଦେ ଆମେ ଶୁନମା
2: ହଁ ପରିରେ ଗୋଟେ ବଢିଆ ଗୀତ ଆଣିଛେ ଏଟାକେ ଗାଇଛନ୍ ଦୁଃଖୀଶ୍ୟାମ ତ୍ରିପାଠୀ ଆଉ ପ୍ରେମା ମଞ୍ଜରୀ ଆଚାର୍ଯ୍ୟ ଆଉ ଏଟାକେ ଲେଖିଛନ୍ ପ୍ରହଲ୍ଲାଦ ନାୟକ
3: ଶୁନୁ ସେନା
2: ହଁ

0: বঢ়িয়া লাগলা গো বহু গীত পদক
1: অইন লাগলা তো,
0: অইন লাগলা। বৈঠকিকে আসলে এনতা মনটা পরছা হয়ে যাইছি,
1: পরছা
0: কথাবার্তা সঙ্গে চাষবাস কথা বি হেসু
1: হয়
0: আর গীত বি শুনছু।
1: হ্যাঁ বলে পরছা হেলা বেলে যাও সি না ঘরকে।
0: হ্যাঁ সমিয়া হেলা ন,
1: হ্যাঁ
0: সবই টাকি থিবে, যাও সে না ফের কালকে আমা।
1: হয় হয় হ্যাঁ।

0: বহু জোয়ার,
1: মুই মহাদেব। বালমুকুন্দ দাদা ঘরে অছে বাল? রাম রাম বালমুকুন্দ দাদা।
2: আরে মহাদেব তুই? রাম রাম, আহ আহ বস।
1: ইহাদ যেন ঘর বন্ধুতিলে, হেটা আমার বহু আনত।
2: হ্যাঁ কাহলা?
1: নাই নাই পচরুথিলি, কেভে নাই দেখিতাই তো।
2: হ্যাঁ তোর সে ডিলারশিপটা।
1: বউ, এ বউ পায়ন গ্লাসে দেব তো।
2: আসা পায়ন গ্লাসে আন তো। হ্যাঁ তোর সে এদে নে পায়ন পি। তোর সে ডিলারশিপটা
1: পায়ন নুয়াইব, অমৃত এ অমৃত।
2: হম কথা কানা কি, সে অঞ্চল থি পহলা নু হিন্তি জুজুড়ে ডিলার অছন। লোক সংখ্যা কে দেখলা বেলকে গুটে রহবার কথা, তার উপরে আর গুটে হয়ে গেলে আপত্তি বাড়বা নেই।
1: দাদা তুই আর কেভে কাম কে আইবু সে? হ্যাঁ তোর হেতকি লোক চিহ্না পরিচয় অছন, বড় বড় লোক সঙ্গে উঠা বসা করুছু, চকটে চলা তো বলে কেন?
2: হব নিজের পেট পুষমি বলি আর দুই লোকর পেটে লাত মারমি? অসুন্দর কথাটা নুহে এটা।
1: দাদা এ দাদা তুই যা বলবো।
2: হব মুই তো পিয়ন টিয়ায়, ইতি তো কে কিছু নাই করি পারন। আরে বেয়াই নাই কি নাই রে?
1: আচ্ছা শুন, আ শুন, যেত কি খরচা হবা তেমে
2: কা বইলু? আর কে কহত, তোর মুহে লাজ শরম আছে কি নেব? মতে এটা কহবার আগরু তুই
1: তুই ভিল দাদা দেখছি যে
2: কানা দেখছু বো, কানা দেখছু? হ্যাঁ সে অফিসার মানকু তুই লাজ দেবু, আর তোর আড়ু কই লাগবি মুই?
1: ও কানা টে হে গলা সেটা নাই নেবার ভাইল যে, কি নাই নিয়ন বলি কেন লিখা আইছে? নাই নাই তুই কহত কেন লিখা আইছে কে? হেসি বো এন্তা ভিতরে ভিতরে হেসি। আচ্ছা ঠিক আছে তুই বিভাগে নিয়ে যাবু হেলা।
2: কা বললু তুই মতে লাঞ্চ জচাউছু?
1: লাঞ্চ কেন এ দাদা, নোয়াখাইর বেড বল।
2: তুই ইনু যাবু কি নেই?
1: আরে দাদা তুই তো টিকিয়েতে দেখুছে।
2: তুই ইনু নিকিরবু কি থানাকে খিড়খিড়া তেল নেমি?
1: ও হো পহলা মোর কথা তো শুন, তেহরু তোর যাহা মনকে আবা করবু হয়বু, তুই নাই কইলে বিল মতে আর অছপা নাই ন। দেখ তো বহুটা আমার সুখী সুখী কেনতা কলাকার পড়ি গলা ন যে, সেয়াড়ে তোর খিয়াল নাই, তুই সবু সই পারলু বলি মুই গুটে ভাই হিসাবে সবু। তুই মতে চটকন মাইলু নেই?
2: চটকন নুহে, নোয়াখাই ফেট বল ফাক ফাকিনু।

0: କେତେବେଳୁ ଆଇଲ ନଗ?
1: ଏହେଦେ ତ ଘାଏ ହଉଛେ, ବାଟେ ସାଇକେଲର ଟ୍ୟୁବ୍ଟା ଫାଟିଗଲା ଯେ ଚାଲତେଲ ଚାଲତେଲ ଆଉଛେ। ଇ ମୁନିର ଦିହି କେନ୍ତା ଅଛେ? ଚର ଟିକେ ଉସିଲାନ କି ନାଇଁ?
0: ନାଇଁ ଗୋ, ଚର ଫେର ଉଲଟେଇଛେ।
1: ଫେର ଉଲଟେଇଛେ? ସକାଳେ ଗୁଧାଲୁ ଭେଲ? ହେ ବେଗ ଭିତରେ କାଣା ଟାମୁଡ଼ୁଛୁ?
0: ସାଗୁଦାନା ଟିକେ ଆଣିଲ କାଇଁ ବୋଲି ଦେଖୁଥିଲି, ଚାହା ଖାଇଲେ ତ ବାନ୍ତି କରିଦେଉଛି। ସାଗୁଦାନା ଟିକେ ଖାଇଲେ ଭାଲ।
1: ସାଗୁଦାନା କେନ୍ ଆଡ଼ୁ ଆର ଆଣିଥିଲୁ? ଲୁକେଇ ଚୋରେଇ କରିକି ଲୁଟି ଲୁଟା କରି? ଆରେ ଦରମାଠି ମିଳିଲେ ତ ଯେ ଉଧାରି କିଏ ଦେବା? କାହାର ପଡ଼ିଛି ଯେ ଦେବା? କେହି କିଛି ଗୋଟେ ବୁଝବାର ନାହିଁ, ସୁଝବାର ନାହିଁ।
0: ମୁନିର ଦେହେ,
1: ଆରେ ମରିଯାଉ ନା ମୁନି, ମରିଯାଉ, ଫାପି ଯାଉ, ଆର କାଁ କରବା ବଚିକରି? ବହୁତ ଦିନ ବଚଲାନ, ଯଦି ତାର ମରବାର ଅଛେ ମରୁ, ଆମେ କାଁ କରମା? ତାକେ ବଚାମା କାଁ କରି? ବଚାମା ଇ ନରକ ଭିତରେ ସଢି ପଚିକରି ଫେର ମରବାର ଲାଗି? ତୁଇ ବିଲ ଯା, ଯା ଯା, ତୁଇ ବିଲ ଯା, କାଁ କେଡ଼େ ଖାଇଦେ, ଆଉ ମୁଇଁ ବି ବିସ୍ମରା।
0: କେନ୍ତା କଥା ଟୁଳେ ଧରସ ଗୋ, ଛି
1: ଆର କାଣ କରମି? ଆଶା କାଣ କରମି? କାଲକେ ଯଦି ମୁନିକେ କାଣ ହେଇଛେ, ମୁଁ ନିଜକୁ ମାଫ କରିପାରମି କେ? ମୁଁ ଆର ନାଇ ପାରେ ଆଶା, ଅଥା ହେଇଯାଇଛି, ମୁଁ ଅଥା ହେଇଯାଉଛି ଆଶା।
0: ମର ଧିକରି ଏନ୍ତା ଭାଙ୍ଗି ପଡ଼ବ ବେଲେ ଆମର ସେ କାଣା ହେବା? ମନକେ ସାନ ନାଇଁ କର ଗୋ, ଟାନ କର। ଯେନ୍ତା ଆମର ଭିଲ ଟିକେ ଦମ ପୂର୍ବା, ସାହସ ପୂର୍ବା। ପୋର ବାପା ସବୁବେଳେ କହିସନ୍, କାନ୍ଦି କାନ୍ଦି ହସି ଶିଖବାରଟା ଆଉ ମରି ମରି ଜି ଶିଖବାରଟା ଯିବ ନାଇଁ। ଧନୀ ଗରିବ ରଜା ପ୍ରଜା ସଭେ ଜିଇସନ୍, ସମକର ଥୁଡ଼େ ବହୁତ ଅଭାବ ଅସୁବିଧା ଅଛେ। ତାର ମାନେ ଏଇଟା ନୁହେଁ ଯେ ଆମେ ଡରିକରି ଜୀବନରୁ ହାରିଯିମା। ଏ ଦେଖ ତ, ଇଆଡ଼େ ଦେଖ, ଇ ଚୁରି ପଟକ ନିଅ, ସୁନାରିନୁ ବିକି ଭାଞ୍ଜି କରି ଭଲ ଡାକ୍ତରଟେ ଡାକି ଆଣବ। ଯ
1: ଚୁରି, ତୁ କାଣା କହୁଛୁ?
0: ମୁଇଁ ଯାହା କହୁଛେ ଭାବି ଚିନ୍ତି କରି କହୁଛେ ଗୋ। ତୁମେ ଯ ତ, ଇଟା ରାଗବାର କି ଭାବବାର ସମୟ ନୁହେଁ।
1: ତୁ ଇ ଚୁଡ଼ି ପଟକର ମହତ ଜାଣିଛୁ କି ନାଇଁ ବୋଲୁଛେ?
0: ମୋର ଲାଗି ଇତାର ମହତ ତୁମନୁ ତ ଜହ ନୁହେଁ, ମୁନିନୁ ତ ଜହ ନୁହେଁ। ଚେନ୍ ଦରବ ଅଭାବ ଅସୁବିଧା ବେଲକେ କାମକେ ନାଇଁ ହେଲା, ତାର ମହତଟା କାଣ ଅଛେ କହ ତ?
1: ନାଇଁ ଆଶା, ନାଇଁ ନାଇଁ ନାଇଁ, ତତେ ମୁଇଁ କିଛି ନାଇଁ ଥିପାରି। ଆଜ କିଛି ନେବାର ବି ଅଧିକାର ମୋର ନାଇଁ ନ।
0: କେନ୍ତା କଥା କହୁଛ ବୋଲୁଛେ? କାଣ ତୁମେ ମୋତେ ନାଇଁ ଦେଇ? ମୋର ଯାହା ଯାହା ଦରକାର ସବୁ ତ ଦେଇଛ, ତୁମର ଲାଗି ତ ଏସବୁ। ତୁମର ଦୁଃଖକେ ଟିକେ ଉନା କରି ନାଇଁ ପାରିଲେ, ତୁମର ମୁହେଁ ଟିକେ ହସି ଦେଖି ନାଇଁ ପାରିଲେ, ସୁନା ଚୁରି ପିନ୍ଧବାର ଅଧିକାରଟା ମୋର କେନ୍ ଆଡ଼ୁ ଆଇଲା କହ ତ? ନିଅ, ମନା ନାଇଁ କର, ନିଅ।
1: ଆଶା
0: ଚ ପରେ ବୈଲି କହ, ମୁଇଁ ମୁନିକେ ଦେଖୁଛେ। ଚ
2: ବାଲମୁକୁନ୍ଦ ଦାଦା।
1: ଆଶା ତୁ ଭିତରକେ ଯା।
2: ରାମ ରାମ ବାଲମୁକୁନ୍ଦ ଦାଦା।
1: ତୁ ଫେର କାଁ ବୋଲଛୁ? ଜଲ୍ଦି କହ, ମୋର ବାହାର ଆଡ଼େ ଯିବାର ଅଛେ।
2: ଓ ମୋର ଉପରୁ ତୋର ରାଗ ନୁହେଁ ଉତରେ ତା ଦାଦା। ସେଦିନ ଏ ଗାଲେ ପରଘାଲୁ, ଆଚି ଗାଲେ ଗୋଟେ ପରଘେଇ ଦେ। ପରଘାବ ପରଘା, ସତ୍ କହୁଛେ ଦାଦା, ତୋର ହାତୁ ଚଟକୁ ନେଇ ପାଇଲା ଉତରୁ ନେ ମନଟା ମୋର ହଜାରେ ପ୍ରଶ୍ନର ଜାଲେ ଛନ୍ଦଲେଇ ହେଲା। ଦେଖ ତବୁ ଦୁହେ ଗୋଟେ ଠାନେ ରହୁଛୁ, ହେଲେ ତୁଇ କେତେ ଭଲ ଆର୍ ମୁଇଁ କେତେ ଛି ଛି ଛି ଛି ଛି ଥୁ ଦାଦା। ସେଦିନ ମନ ଭିତରେ ଗୋଟେ ପଶୁ ପନିଆ ଥିଲା ରେ, ତୋର ଚଟକନି ପାଇଲା ଉତରୁ ନେଇ ସେଟା ମରିସାରିଛେ। ଆଜ ଗୋଟେ ମନୁଷ୍ ପନିଆକେ ଜନ୍ମ ଦେବାର ସମୟ ଆଇଛି। ନାଇଁ ନାଇଁ ବୋଲବୁ, ରଖ, ମୋର ମନ ଦୁଃଖ ହେବା। ଏଦି ନେ ଟଙ୍କା ଗୁଡ଼ା ଦୁଆ ନିଛେ।
1: ତତେ ତ ମୁଇଁ କେବେ ଟଙ୍କା ନାଇଁ ମାଗିଥାଇ।
2: ଏ ଦେ ତଥାପି ମୋତେ ଭୁଲ ବୁଝିଲୁ ଦାଦା।
1: ଆରେ ଆଚ୍ଛା କଥା ନାଇଁ ପରେ ବୋଇଲି
2: গরিব দুঃখী লোক যা অছে কাম করে দেব রখ।
1: আচ্ছা জবরদস্তি করছু তুই
3: বালমুকুন, এটা কান হচ্ছে
1: আজ্ঞা। আপন নমস্কার আজ্ঞা।
2: জোহার আজ্ঞা।
1: আসুন আজ্ঞা আসুন, এদে বসুন। আই যাড়ে অকস্মাত
3: অকস্মাত অকস্মাত নাই দিলে এইসব কান হচ্ছে না
1: আজ্ঞা। এইটাই এই হে মাধব, তুই যা যায় নু যা।
3: এই রহ রহ, তুমি কে হো? আয়
1: ছাড়ো না গ্যা, এন্তা লোক মানকু
3: তুমকু পচালি
2: আজ্ঞা। মুই মহাদেব মহাকুড়, ডিলরশিপ টে নেবার লাগি 8 মাস হেলানো বালমুকুন বাবু নিকে নর্দুছে যে নর্দুছে
1: আজ্ঞা। সেন তো আগ্রু হেন্তে জুড়জুড়ে
3: তুমকু নাই পচরাবার। হ্যাঁ, তুমি ডিলরশিপ টা হেই বলি তুমকু কে কহল?
2: মুই কানা জানে আজ্ঞা, গজমুরুক টে গরিব দুঃখীটিয়ায় পেট পোষবার লাগে ধন্দা পানি টিকে দেখমা বলা বেলকে ভাই কি দুর্ভাগ্য দেখুন তো, পড়ি পড়ি ই বালমুকুন্দ বাবুঙ্কর হাবড়ে পড়লি। টকা থুড়ে পিকলে যে ন বলব সে ন কাম হয়ে যা বলে আজ্ঞা ই বালমুকুন্দ বাবু।
1: মাধব মাধব, এটা কেন কহুছু? গোটে অফিসর আগমনে তুই
3: তাকু কহি দিও
1: দহ দহ ঠকুছে আজ্ঞা।
3: আরে তাকু কহি দিও বলি পরে। হ্যাঁ আচ্ছা অড়ুয়া, হ্যাঁ ফির কাঁ হলা?
2: উপর মহলা কথা সমকু খুয়াবার পেওয়াকে পড়বা, খুশ করবাকে পড়বা, হজারে নু এক পয়সা কম হলে বি কাম নাই বাজে বলে আজ্ঞা ই বালমুকুন্দ বাবু। কেনু হেতকি টঙ্কা পাইতি আজ্ঞা? মোর বুয়ার দিনে মুই নাই দেখি টঙ্কা দিস, দেখুন আজ্ঞা ইটা দেইছে। ইটা নাই নাই নাই নাই বলুতলা, আর আপন তো হেটা ঠকো কি নাও মিললে।
3: হুম, তুমি সত কহুছ?
2: রাম রাম রাম রাম রাম, অসত কহু তুমি বলে মোর বোঝ বুড়ি যাবে আজ্ঞা।
3: বালমুকুন
1: আজ্ঞা,
3: ই যা কহুছন সব সত আয়? তুমি লাঞ্চ খাওতল?
1: লাঞ্চ? ছি ছি ছি ছি ছি, নাই আজ্ঞা নাই। এ অসতিয়া, তুই কেন ভাবুছ রে? এনতা বনে চুনে করি অসত কথা কই দেবু বলে আগে তোর কথা মানি যাবে কি মতে?
3: বালমুকুন
1: আজ্ঞা,
3: তমকু মুই সসপেন্ড কলি।
1: আজ্ঞা?
3: তোমার চাকরি নু তমকু বরখাস কলি।
1: নাই নাই, এটা এটা কানে কহুছন আজ্ঞা? কানে কহুছন? আপন মতে অবিশ্বাস করছন? আর ই তার কথা কি বিশ্বাস করি? 15 বরস হলা মুই নৌকরি কলি আইলি না আজ্ঞা, লাঞ্চ টকা ছিবার তো দূরে থাও কেবে মুই দেখি ভিল নাই। আর আর ইটা আপন ভিল ভল করি জানিছন আজ্ঞা?
3: ই তার কথা কে বিশ্বাস নাই করুন আজ্ঞা?
2: এনতা লোক মানে বুড়ি বুড়ি পান পিউতুসন।
3: তোমার লেখে লোক গুটে নু মুইটা আশা নাই করি।
2: টঙ্কা পয়সা দেখলে এক সে এক লোকর নিয়ত খারাপ হয়ে যাইছি আজ্ঞা, ইমান টলমলাসি ইমান। আর ই তো কেন ক্ষেতর মূলি
1: মাধব। এ মাধব, তুই কহিতে আজ্ঞাঙ্কু থরে কহিতে কি যা কহিলু সব অসত আয়?
2: মুই কাই অসত কই যাইতিব? অসত্য আইতিব তুই।
1: এ মাধব, মুই তোর বড় ভাই লেখেটারে তোর আগে মুই হাত চুড়ুছে, তোর গোর্তলে পড়ুছে, মুই বরবাদ হয়েছি। থরে থরে খালি কই দে আজ্ঞাঙ্কু কি তুই মতে লাঞ্চ নাই দেউথাই।
2: লাঞ্চ আয় কি নোয়াখাইর ভেট আয় যে এটা তুই জানু আর সে আজ্ঞা জানুন। মুই তো
1: সৎক সৎক। আরে অসত্য আজ্ঞা, কমসে কম ভগবানকে ডর
2: আজ্ঞা। আজ্ঞা
3: বালমুকুন, এটা কে বদমাসিয়া বাই মান্ডল হয়ে গোটে কান হোক ছাড়া।
1: মুই মুই বয়া হয়েছি আজ্ঞা, বয়া হয়েছি। বিন্দু সে মতে এড়িটে সজা নাই দোন আজ্ঞা। মুই লোককে মুহ দেখে নাই পারে, মোর কনিয়ার ক্রিয়া খাওছে আজ্ঞা। মো শুরুতে ছুয়া আছে আজ্ঞা, জ্বরে পড়িছে মরণ সঙ্গে লড়াই করছে তার ক্রিয়া খাওছে আজ্ঞা। যে নকরিকে মুই ভগবান লেখে পূজা করি আইছে তার ক্রিয়া খাওছে আজ্ঞা। মুই লাঞ্চ নাই নউতে আজ্ঞা, মুই লাঞ্চ নাই নউতে আজ্ঞা, মুই লাঞ্চ নাই নউতে।
3: আই এম সরি।
1: শুনুন তো আজ্ঞা, যদি ভিল মুই লাঞ্চ নউছে বলি ভাবুছন সেটা মোর পহলা ভুল হয় বলি মতে মাফ করে দেউন আজ্ঞা, না তো মোর কুটুম ভাসি যাবে আজ্ঞা। আজ্ঞা মোর কুটুম ভাসি যাবে আজ্ঞা।
3: ই সবু তো তুমি লাঞ্চ নেবার আগ্রু ভাববার ছিলা বালমুকুন। তুমি নাই জানি মুই কেন টাইপের অফিসর হয়ে যে, তুমি নাই জানি কেতে লোক সসপেন্ড করলি না যে, তোমার না তুমি ভিজিলেন্সকে রিপোর্ট করমি। तुमको नौकरी तो डिसमिस करमी
4: थोड़े आज्ञा थोड़े माफ कर दो मते मुई गुती होले लेके आपन कर घरे खटमी आज्ञा खाली थोड़े मते माफ कर दो आज्ञा थोड़े मते माफ कर दो
5: थोड़े माफ हाथ देख बासो जल्दी देख बासो मुनि आ भरे दला न दे मुर्दा सितली गला न
4: का बोली
5: हसो देख बासो
4: का बोली मुनि मुनि जाओ छैसा जाओ छैसा आज्ञा आज्ञा थोड़े माफ कर दो आज्ञा मोर नौकरी नहीं दो मोर नौकरी नहीं दो आज्ञा मते थोड़े माफ कर दो ऐसा जाओ जाओ छैसा जाओ छैसा जाओ मुनि मुनि मुनि मुनि

0: দাদা, আজ পেপর দেখলু না, আমার উপরে ফের বাহারিছে।
1: নয়া কথা কানা এব, হ্যাঁ দুনিয়া থি অলগা নিউজ কানা অছে যে বাহারবা, হ্যাঁ কানা করতু আমে, কানা করতু আমি, মুহে গুটে গুটে মুখা লগাইকি সমাজকে উতরি আইতু আর তার রক সুস্থু। আরে মুখা খুলিকি অনমুনু সবারটা ফল আয়, ডকায়ত হবারটা ফল আয়, মুই থুকছি ই সমাজকে, ই মনুষকে। দরকার নেই মোর তাঁকর ভিতরকে যিবার, যে সমাজকে ছাড়িকি রহি পারছি সে মনুষ নুহে, ভগবান আয় নাহে তো গোটে পশু আয়, মোর সহবার শক্তি নাই ন, মুই ভগবান নুহে, হ্যাঁ জরুর গোটে পশু আয়। হেলে হেলে তাকে পশু কলা কি, কি কলা তাকে পশু, না দেখি পারছি না শুনি পারছি না কহি পারছি, গোটে কাঠর খুড়া এসে, কাঠর খুড়া যে লগাম থাইলা সেই ছপটালা, আর তার খুড়া তলে দলি চকটি হবে যেতে সাদা সিধা লোক, আর সেনু মুখ লোভার লাগি সে ঘোড়াকে অটকামি বলে সেমানে হইযিবে সমাজ বিরোধী। হোয়াট রবিশ
0: রতন দাদা,
1: তুই নাই জানি অর্জুন, ই খুড়ার তলে মোর কাণা কাণা দলি চকটি হইযাইছে, মোর আশা মোর স্বপন মোর খুশি মোর জীবন সবু কিছি সবু কিছি, খুড়ারে খুড়ারে বলি দিনে মুই কেতে ওষুধ হোতলি আউসুতলি খাস দৌলি, কেমতি তাগড়া হবা আগে আগে ঝপটিবা, তিন রাত সেই সেই কথা ভাবুলি, হলে হলে মুই স্বপন তিফিল কেভে নাই ভাবি থাই যে তার ভাবনা কি এন্তা ঠেস পৌঁছে কি নিজ নিজের মতলব লাগি কেতেটা লোক সে ঘোড়াকে এন্তা ঝপটাবে যে তার খুড়া তেলে, কেতেটা লোক নাই চাও থাই যে সমাজটা সুধরি চাও, আর সেথি লাগি সেমানে মতে ঘিনবার লাগি চেষ্টা কলে, লোভ দেখলে শেষকে ধমকি দেলি, হেলে হেলে মুই কাহি ডরি যাইতি সেমানকর ধমকি কি, ফিরবি ফিরবি সেমানে জিতি গলে আও মুই হারি গলি, সে ঠিকাদার মানে গোটে সাদা সিধা গরিব লোকর মর্ডর কেসটি মতে ফসাই দেলি, মোর কেনাডে সমাজ বিরোধী লোক মানক সঙ্গে ভিতরিয়া ভাব থিলা যে সে লোক পরে জানি পকাই থিলা, আউ মোর নথিবা লোকর বিশ্বাস ন আছে বা বলি মুই তার ব্যাংকে চিপি দেলি।
0: পলিটিক্স হে দাদা পলিটিক্স হে, ফের সে কেনতা হেলা
1: কানা হেতা, মোর নাথে মুক্তমা চাললা কোর্ট কে গলি আর কাঠগড়া নু ঠিয়া ঢেলি আর গীতা ধরি কিরি কিরিয়া খেলি, যাহা কহমি সৎ কহমি, সৎ ছাড়ি কিরি অসত নাই কহে। গোবিন্দ তুই মোর আগেস্তে কহুছু বেমার পড়িলু যে মুই পরে তোতে রকত দেইলি রে, কুপাল তুই মোর আগেস্তে কহুছু ভুখে মরুলু যে মুই পরে তোর নাতি জমিন খণে লিখি দেইলি রে, মোর ন তোমার মানকর বিশ্বাস নাই ন, মতে অবিশ্বাস করুছ মাধ বিপ্রহ গোপী, তুমি মানে তুমি মানে শেষকে মোর আগেস্তে কহিপারল, কহিপারল তুই আনন্দকে মারিছু, তুই আনন্দকে মারিছু, মুই আনন্দকে নাই মারি, মতে মতে বিশ্বাস কর, মতে বিশ্বাস কর, মুই আনন্দকে নাই মারি, মুই আনন্দকে নাই মারি, নাই মারি, নাই মারি, নাই মারি।
0: রতন দাদা, রতন দাদা,
1: বুঝলু অর্জুন, জোর চার মুলাকতার মুক্ত মাহারি গলি, জেল কি গলি, যেন হাতে সমাজকে মুই সুথরে বি বলতলি সে হাতে শেষকে হাত কড়ি পিঁধলি, চক্কি পিসলি পথর পিটলি ঠায় ঠায় ঠায়, আর জেল নু ভারকে আইলা পরে গোটে আদর্শবাদী রত্নাকর মরি গলা, সেনু গোটে বাল্মীকি জন্ম হবার ছাড়িকি গোটে রাবণ জন্ম হেলা, রাবণ যেই মুহে মুই অমৃত থালবার কসম খাইথিলি সেই মুহে মুই মদ থালু যে মদ দেশি মদ।

0: আশা, মা আশা, তুই নবইছ মা?
1: হ বাপা, সে নাই আবার তক এনতা বসি থিমি, তুমি চ শুইব চ বাপা, তোমার দেহ পেরে ভল নাই ন?
0: মোর দেহ ভল নাই ন কি তোর দেহ ভল নাই ন লো? হেতু তো সকালু গলা যে রাতির বার বাজি আলান, খুয়া নাই পিয়া নাই, ঘাটর পথর লেখে পড়িছু যে পড়িছু ন?
1: তুমি তো কহিছিল বাপা, দুঃখ সহবার লাগি ছাতিকে পথর করবাকে পড়ছি।
0: হলো মা, হেলে
1: তুমি য তো বাপা, তুমি য।
0: হ্যাঁ, তোর ধীরজ শক্তি আগাড়ে তো কাল ফেল মোল লই দিয়েছিলাল, তুই চিন্তা নাই কর মা, তোর এই তপস্যা জরুর সফল হবা, মোর আশীর্বাদ আছে, দেখুতা দেখুতা তোর তপস্যা জরুর সফল হবা মা, জরুর সফল হবা।
1: কিয়ে কিয়ে
2: আসা, মুই হ্যাঁ পালমুকুন, কবাট খোলা সা। কেনটা অছ রে, এটা তোর কায়ে অবস্থা করুন দেখ তো।
1: সুখে আছে, সুখ তো মোর আয়, দুঃখ কাই না তোমার? উনি তো বুফরি সবুদিন লাগি শুই পড়লা, মুই জিচে, দেখ দেখ মুই জিচে, মনু যহ খুশি দুনিয়াতে আর কি থিবা কহ তো?
2: আশা আশা,
1: ওর যদি কেন কাণা ভুল হয়ে যাইছিলা, তুই পদ গালি দেইতি তো, দুই থাপড় গালে মারি দেইতি তো, হেলে এন্তা মতে একলা ছাড়ি করে নাই বলেইতি তো।
2: বেড়ি মোর মন নাই ন কেন রে, মোর আখি লুহ নাই ন, মুই মনুষ নুহে, তোতে ছাড়ি করে মুই কেবে পলালি রে?
1: তো মোর মুড় ধরি করে কিরিয়া খসি নে, হিনু ইয়ারকে তুমি আর কেবে কেহনি হাড়ে নাই যিব?
2: আশা
1: নাই, পয়লা কিরিয়া খ।
2: ওহো, পয়লা মোর কথা শুনতল? তুই তো দেখলু গোটে যুগ তপস্যা কলি যে তার ফল মতে কাণ মিললা, বাল্মীকি নু রত্নাকর নৌকরি ছুটলা তো ছুটলা, তার উপরে ফের এড়ি পড়তাক ছাড়, আর গোটে নৌকরি পাইছে 24 ঘন্টা কাম, ইয়াদে 7,000 টাকা দরমা, পচকে পড়তেল পড়তেল যা, এতে নে রক।
1: ইয়ে মা, এতে টঙ্কা কায় কাম আয় বাগো?
2: আরে কাম কাম আয়, ছোট হোক কি বড় হোক, ইমানদারি রহবার কথা নিজের কামতি, বুঝিল আশা? খোঁড়ার ধারে ধারে চালবাকে পড়ুছে, ইয়াড়ে উল্টিলে খাই আর সেয়াড়ে উল্টিলে খাই।
1: নাই গো মা, আমার এন্তা কাম করবার দরকার নাই ন।
2: তুই চিন্তা নাই কর, মোর উপরে খালি বিশ্বাস কর, মোর উপরে তোর বিশ্বাস আছে তো?
1: হ্যাঁ।
2: ব্যাস আচ্ছা, মুই যাইছি।
1: শুন বাপা অছন, উঠামি?
2: নাই নাই নাই, হ্যাঁ মোর আয়পাটটা বাপাকে নাই কইবু।

0: সবইটা বুঝবার কথা লো মা, যে সমাজ মানুষ নাই বনেই, মানুষ সমাজকে বনেছে। সমাজ আমার নিজের গড়লা ছুয়ায়, ভুল চুকটে যদি করিবি দেলা তাকে শুধরাবারটা আমার কাম আয়। উল্টিয়া তাকে যদি আমি গালি গুলজ করমা, পিটা মরা করমা, ঘরু খেদি দেমা বইলে না তো সে শুধিরবা আর না আমার আদর সম্মান করবা।
1: বাবা
0: হরে মা,
1: ওই কাঁড় করবি বাবা, ওতে বহুত ডর লাগুছে।
0: তুই নারী আও মা, কাণ করি নাই পারু তুই, তুই সবু করি পারবু। এ মনসর ভিতরে থিবার অসুরটাকে তুই মারি পারবু মা, তুই তারি পারবু। সুর রক্ষিছু মা, ছুয়া বেলে তোতে কথা নিটে কইতিলি, কথা নি তো নুহে, ই মাটির ঘটলা ঘটনাটে। নুনমর আন্দোলন বেলে গুড়ালুকর লাঠি মারথি, শহ শহ লোক ছিনছতর হই পলালা বেলকে, গুটে ন বাইছি, গুটে ন মাঝি তার হাতর ঝোড়াকে ধরিথিলা যে ধরিথিলা ন। তুই বিল তো সেন্ত মাঝিটা অলু মা।
1: হ্যাঁ বাবা, স্কুলে পড়লা বেলে তুমি তো মতে আর গোটে কথা নি শুনেই থিল, সারা দেশ যেতেবেলে হনাকটাতি মাতিথিলে বাবুজি নাই খাই পি করে দিন দিন রায়ত রায়ত উপাসে রহিথিলে, কেতে দিন কেতে রায়ত এন্তা কটি যাইথিলা যে তার ঠিকানা নাই থাই। শেষকে তাঙ্কর মুখকে দেখি করি লুকে তুম পড়লে, হাতকে হাত মিলালে, কনকে কন মিলালে।
0: হরে মা,
1: বেশ চ বাপা, আজঠানু মুই বি বসলি, সে নাই ফিরবার তক মুই বি খায় নাই কি পিয়ে নাই, অরণ ছিয়ে নাই মুই। য বাপা য, গেজরতি ছাপি দেব য, গোটে অপরাধী বরকে পুলিশ হাতে ধরাবার লাগি তার কনিয়া আজি অনশনতি বসিছে, আমার অনশন।
0: মা তুই এটা কেন কহুছ মা?
1: চ বাপা য, মতে একলা ছাড়ি দিও, মতে টিকে ভাববারকে দিও বাপা, মতে কিছু করবারকে টিকে দিও। গোটে চোর ডকায়ত খুনির কনিয়া হেবার নু ভুকে ভুকে মরি যাবারটা বনায় বাপা বনে।
0: মা
1: চ পরে বইলি বাপা, চ।